0: 한 더 받겠습니다.
1: শ্রোতাসকলে নৃপেন চন্দ্র দাস আর সংগীতবৃন্দর কণ্ঠর টোকারি গীতকেইটি শুনিলে। সহযোগী শিল্পীসকল আছিল হেমন্ত চৌধুরী, মৃদুল চৌধুরী, লক্ষ্মণ রাজবংশী, ভূপেন চন্দ্র বর্মন, বিজয় বর্মন, জয়কান্ত কলিতা আর বিপিন সন্দিকৈ।
2: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
3: Gets you heard everywhere.
2: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
3: 6900453528।
2: আকাশবাণী গুৱাহাটী, সৰ্বক্ষণ সৰ্বত্ৰ আপোনাৰ সৈতে।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার 1433 ভাস্করাব্দর ভাদ মাহর আজি দুদিন 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 20 তারিখ। পঞ্জিকার পরা পুয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর অষ্টমী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:59 আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 5:52 চারি সেকেন্ড।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। এবাৰ শুনো আহক ৰীতা বৰুৱাৰ কণ্ঠৰীতি গীত। গীতটিৰ কথা মনেশ্বৰ বৰ্মনৰ।

0: আসলতে সচাই বিহু আমার আবেগ, বিহু আমার স্বাভিমান। ইমান এটা সুন্দর বিহুগীতের আমার আকাশবাণী এই শিল্পীভূরে অনুষ্ঠানটি শুনে থাকা প্রত্যেকগী শ্রোতাকে আহ্লাদিত করার অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো।
1: প্রিয় শ্রোতা, নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার এই অনুষ্ঠান আজি আমি ইয়াতে সামরিব লাগিব। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কলা বিভাগের ছাত্র ছাত্রীসকলে পরিবেশন করা শিল্পী ফুরদের দ্বিতীয়টি খণ্ডত পুনের লগ পাওয়ার প্রতিশ্রুতির কস্তুরীমা দাসের সঙ্গে মই পম্পী মালাকারে আজিলৈ ইমানতেই বিদায় মাগিছো।
2: ইমান পরে শ্রোতায় বাইরেহনিয়া গীতমাতর অনুষ্ঠান শিল্পী ফুরের খণ্ডটিত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কলা বিভাগের ছাত্র ছাত্রীসকলে পরিবেশন করা গীতমাত শুনবলে পালে অনুষ্ঠানটি।

0: জানে বেলার গলত ধরি
1: আরে হারুন গর গরে কান্দে
0: তার বাসা
1: কথা হল
0: আজি তোয় খহরির ঘর যাবি
1: তোক মই কি হিসাব যদি তোর আসলে আগুরি থাকি রে দিত আমার
0: তেতে হলে
1: তো ভিন ভিন কই তো কথা বিলা শিখে দিল
0: আজি তো কোনে হিতা
1: আ দুই আখর বাসা মই হিতাম
0: কোন
1: শুনছি বাসা
0: আর খহরে তের ঘর যাই
1: আ তো কিছু দি জানা
0: যদি না জোর লগত দেখা থাকি হবে
1: আ তোরা সুন্দর মতে বেল হাং তামুল কুল হাং পান কাটি দিবি
0: ও বেল হাং তামুল কুল হাং পান
1: আগত তিনটা ছয় কেজি বিধেবা যায় আছে।

0: চয় বন্ধ করার পিছতে আমি সেই বেগ কেটু মানে যেটো আমার মাশরুমৰ সিলিন্ডার হব সেইটো আমি আন্ধার কোঠাত রাখিম। একই হয় অয়েস্টারও একই হয়
1: যেনেকে
0: করে সেম হয় এইখিনি প্রসিডর। কিন্তু মিল্কি মাশরুমৰ ক্ষেত্রত কি হয় এই বেগটো আমার যদি অয়েস্টার করো তেতিয়াহলে দু সপ্তাহৰ ভিতৰত তার মাইসেলিয়াল গ্রোথ মানে বেগটো আমার বগা হবলে স্টার্ট করে। কিন্তু মিল্কি মাশরুমৰ ক্ষেত্রত এইটো অকমান টাইম লাগে, এইটো ধরক আপনার 50-60 দিনও লাগে কেতিয়াবা। আর বহুতে ধরক কেতিয়াবা বেগ বনায় বগা কিয় নহয় বগা নহওয়ার কারণে মানে প্রবলেম হয় বলে ডিসকার্ড করে দিয়ে,
1: গতি
0: হয় হয় এইটো মানে টাইমটা অকমান বেশি লাগে। আর যেতিয়া মাইসেলিয়াল গ্রোথটো মানে গোটে বেগটো বগা হব নহয়, বগা হওয়ার পিছত আমি অয়েস্টারৰ ক্ষেত্রত পানি প্রয়োগ করো। কিন্তু ইয়াত আমি পানি প্রয়োগ করব নালাগে, ইয়ার পরিবর্তে আমি কি দিব লাগে এটা মাটি আর গোবর বা কেঁচু সারের একটা লেয়ার হয় যেটা তার মানে কি করে আপনার যেটা দিলে

0: ও কণ্ঠস্বরর আপনার তারা মুদারা উডারা
1: এই আর উচ্চারণের কথাটো আছে,
0: এই কথাটা লাগিবই। আপনি বহুত সময় উদারার পরা আপনি কাম করব হয়, বহুত সময় মুদারার পরা কাম করব হয়, এটা তারাত কাম করব গতি। এই তিনটা স্কিল আপনার কণ্ঠস্বরত একদম রেডি হয়ে থাকি লাগিব, যেতিয়াই লাগে তাক আপনি ব্যবহার করলে। দ্বিতীয়ত আপনার লাগিল কবিতাটোর শব্দ বাক্য কি ধরনের আছে। কেতিয়াবা এনেকুৱা হয় যে কোনোবা এটা বাক্যত আপনার ছটা শব্দ আছে, তিনটা আপনি একেলগে মাতিব লাগে, তারপর অল্প বিরতি দি দুটা একেলগে মাতিব লাগে, তারপর বিরতি দি ধরক আর দুটা বা তিনটা একেলগে মাতিব লাগে। এইটো কিয় করা হয়? আমি তো একেলগে মাতি দিব পাইলোহেতেন, একেলগে মাতি দিলে বহুত সময় কবিতাটোর অর্থ নোলায়
1: নোলায়।
0: আর এনে ব্যাকরণটো কইছে যে পজর সম্পর্কে যে ভাব জ্যোতি বিরাম জ্যোতি এইবিলাক এইটোর কারণে তৈরি করা হয়েছে যাতে ভাবটো খুব ভালকে ওলাই যায়। সেইবিলাক জানিব লাগিল। তারপর আহিল আপনার উচ্চারণ, আহিল
1: প্রধান কথা,
0: প্রধান কথা উচ্চারণটো টান দেখাত বড় সহজ, উচ্চারণ টান আর উচ্চারণের উপর ধরুক একটা দীঘলিয়া ক্লাস হব পারে, তথাপি উচ্চারণটো জানিব লাগিব। উচ্চারণের যেবিলাক ব্যাকরণের নিয়ম সেই কথাটো জানিব লাগিব। তারপর আহিলে ধ্বনি,
1: ধ্বনি হয়
0: উচ্চারণে আপনার ব্যাকরণ মানি চলে, কিন্তু ধ্বনিয়ে ব্যাকরণ মানি নচলে। ধ্বনি অসীম, তার বিস্তৃতি বহুত বেশি, সি অনন্তলৈ গুছি যাব পারে, ব্রহ্মাণ্ডলৈ ধ্বনি গুছি যাব পারে, কিন্তু ব্রহ্মাণ্ডত ধ্বনি আছেই। নাসাই, আমেরিকার নাসাই যাক স্পেস সাউন্ড রেকর্ডিং করেছে, তার মাজত দেখা গৈছে স্পষ্ট রূপত ওম শব্দটো আছে, সরি, এই ওম শব্দটো ঋষিমণিসকলে আগতেই আবিষ্কার করেছে। গতি এই ব্রহ্মাণ্ডীয় যাক ধ্বনি সেইবিলাক আবৃত্তিত লাগে।
1: আর কবিতার যে ভাবটো সেইটো হৃদয়ঙ্গম করব লাগিব, তো প্রথমে নিজে বুঝি লব লাগিব, কথা
0: বুঝি লব লাগিব, কবিতাটো মানে নিজে হজম করব লাগিব,
1: তারপরে মানে
0: তারপর আপনি আনক সেইটো সুবিধা দিব লাগিব আবৃত্তির দ্বারা।
1: কবিতাটা নিজে পড়া আর আবৃত্তিরে শুনার মাজত পার্থক্য নিশ্চয় আছে,
0: আছে আছে। মানে এটা ধরক আপনার মানে মানে একটা উদাহরণ দিও, এই নীলমণি ফুকন স্যারের কবিতাটা আছে মুঠি মুঠি হয়ে কাটিটোর ঢেকিয়ার আঙুলি। এই কবিতাটো এজনী বাই গুৱাহাটীৰ আজাৰাৰ নামৰ ঠাইত মানে শাক বেচে তৰকাৰী বেচে এনেকে এগুচি চাকি সমুখত জ্বলি থাকে, মুখখন কেৱল দেখা পায় অন্য নাই। সেইটো ছাৰে দেখিছিল, নীলমণি ফুকন ছাৰে দেখি পেলাই এটা মানে বৰ শোকাবহ এটা কবিতা ছাৰে মানে লিখি থৈ গৈছে। সেই কবিতাটোৰ মানে আবৃত্তিকাৰৰ দায়িত্ব কি যে বাইগৰাকী ওচৰত ৰাখি পেলাই কবিতাটো মাতিব নে বাইগৰাকীক দূৰত থৈ পেলাই মাতিব, এতিয়া ধৰক বাই বাই দূৰত আছে,
1: হয় হয়,
0: কিন্তু মই যদি কওঁ বাই
1: তেওঁ ওচৰত থকা বুজাব,
0: তোৰ কোন গাঁৱত ঘৰ মৰে নে মানুহ তাত, মই যদি ক'লোহেঁতেন বাই তোৰ কোন গাঁৱত ঘৰ মোৰ পৰা বাই দূৰত আছে,
1: হয় হয়,
0: এই যে কেৰেক্টাৰ দূৰলৈ পঠিয়াই দিয়া, কেৰেক্টাৰ ওচৰলৈ লৈ অহা, এইটো নিৰ্ভৰ কৰে ভইচৰ স্কিলৰ ওপৰত, স্বৰগ্ৰামৰ ওপৰত, সেই কথাটো মানে জানিব লাগিব। তেনেকৈ আৰু এটা কবিতা আছে ধৰক সাগৰ দেখিছা, দেৱকান্ত বৰুৱাৰ বিখ্যাত কবিতা। এতিয়া সাগৰ দেখিছা দেখা নাই কেতিয়াও, ময়ো দেখা নাই, শুনিছোঁ তথাপি, এই কবিতাটোত আপুনি এটা লক্ষ্য কৰিব, কিছুমানে মাতে সাগৰ দেখিছা দেখা নাই কেতিয়াও, ময়ো দেখা নাই, কাৰোবাকতো সুধিছে,
1: সুধিছে হয়,
0: আর এই সোধা ক্যারেক্টারটা আপনি মেলও লোব পারে ফিমেলও লোব পারে, কিন্তু আবৃত্তিকারর নিজের চমৎকারী
1: কথা।
0: যদি মই নারী এগারী ললে মোর কারণে সুবিধা হয়, মই সুধিছো সাগরে দেখিছা দেখা নাই কেতিয়াও, ময়ও দেখা নাই, এই তিনটা বাক্যত ক্যারেক্টারটা কিমান ওসরত আছে শ্রোতাই গম পাই গৈছে। শ্রোতক মই বুঝিব দিব লাগিব যে কিমান ডিস্টেন্সত ক্যারেক্টারটা আছে,
1: হয় হয়,
0: সেই ডিস্টেন্সবিলাক মানে স্কেলে মেইনটেইন করে, স্বরগ্রামে মেইনটেইন করে।
1: আবৃত্তি কথা আমি পাতিছো যথেষ্টখিনি, আপনার কবিতা লিখার কথালে অকমান আহো, আপনি কেনে ধরনের কবিতা বেশিকৈ লিখে, প্রেমর বা সামাজিক দায়বদ্ধতার কথা, বিরহর,
0: কবি হলে ধরক প্রেমর কবিতা
1: বিরহ থাকিব,
0: বেমারে কবিবিলাকর, কিন্তু কবিবিলাকে নিজে এটা ধারণ করিব লাগে, হেতু মই কার সপক্ষে লিখিম কার বিপক্ষে লিখিম, কাক মই সমর্থন করিম, মোর কি দর্শন, এইটো মানে কবিবিলাকে আসলতে নিজেই ঠিক করাটো ভাল। মই যেতিয়া কবিতা লিখিবলৈ আরম্ভ করলো, তেতিয়া মোর সমগ্র আছিল মোর দাদা কবি অবনী চক্রবর্তী, দ্বিতীয়ত আছিল রবীন্দ্র সরকার, এই মানুহবিলাকক কবিবিলাকক

0: সুখবর, আপনার ব্যবসায় দোকান প্রতিষ্ঠান বা সেবাক শ্রোতার ওসরলে লৈ যাব বিচাৰে নেকি? তেন্তে আজিয়েই যোগাযোগ করক আটাইতকৈ বিশ্বাসযোগ্য মাধ্যম আকাশবাণী তেজপুর। ইয়ার লাভালাভ সমূহ হৈছে সুদূর প্রসারী প্রচার, ঘরে ঘরে জনপ্রিয় অনুষ্ঠান সমূহৰ মাজত বিজ্ঞাপন আর প্রচারের সুবিধা, বাজেট অনুকূল বিজ্ঞাপনের প্যাকেজ, বিশ্বস্ততা, শ্রোতার গভীর বিশ্বাস আর ব্যাপক পরিসর, বিজ্ঞাপন সম্পর্কীয় সবিশেষ তথ্য, দর আর বুকিংর আজিয়েই আকাশবাণী তেজপুরের বাণিজ্যিক শাখার সঙ্গে যোগাযোগ করক। ঠিকনা আকাশবাণী তেজপুর মরাভরলি, আমার যোগাযোগের নম্বরটি হৈছে 8723989423। আকৌ নম্বরটি কৈছো 8723989423।
1: আর্থিক জরুরী অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি।
2: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মন্নাপুৰম ফাইনান্সলৈ আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম।
1: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আর্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মন্নাপুৰম ফাইনান্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্রি নম্বৰ 1800-420-2233 নম্বৰত।
3: তৰালী শৰ্মাৰ কণ্ঠৰ আধুনিক গীত শুনি আছে আকাশবাণী তেজপুৰ কেন্দ্ৰৰ পৰা। শিল্পীৰ কণ্ঠত এইবাৰ আগবঢ়াইছোঁ আন এটি গীত।

0: সুখবর, আপনার ব্যবসায় দোকান প্রতিষ্ঠান বা সেবাক শ্রোতার ওসর লাব বিচার নাকি? তেনে আজিয়ে যোগাযোগ করক আটাইতক বিশ্বাসযোগ্য মাধ্যম আকাশবাণী তেজপুর। ইয়ার লাভালাভ সমূহ হয়েছে সুদূর প্রসারী প্রচার, ঘরে ঘরে জনপ্রিয় অনুষ্ঠান সমূহর মাজত বিজ্ঞাপন আর প্রচারের সুবিধা, বাজেট অনুকূল বিজ্ঞাপনের প্যাকেজ, বিশ্বস্ততা, শ্রোতার গভীর বিশ্বাস আর ব্যাপক পরিসর, বিজ্ঞাপন সম্পর্কীয় সবিশেষ তথ্য, দর আর বুকিংর আজিয়েই আকাশবাণী তেজপুরের বাণিজ্যিক শাখার সঙ্গে যোগাযোগ করক। ঠিকনা আকাশবাণী তেজপুর, মরাভরলি। আমার যোগাযোগের নম্বরটি হয়েছে 8723989423। আকৌ নম্বরটি কইছো 8723989423।
1: শ্রোতাসকলে মূর্ছনা অনুষ্ঠান শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের। অনুষ্ঠানত এবার আন এটি বার্তা লৈছো। বার্তাটি লিখিছে, নমস্কার মূর্ছনা, মই এজন মূর্ছনার নিয়মীয়া আগ্রহী শ্রোতা। মই জোনাই মেচাকি চাপৰি ৰামসিং ৰাভা গাঁৱৰ পৰা বিমল বসুমতাৰীয়ে মূর্ছনা অনুষ্ঠান শুনি আছো। মোক ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ যিকোনো এটি গীত বজাই শুনাব। গীতটি শুনাব বিচাৰিছো ৰমেশ পাত্ৰ, অজিত কুমাৰ শৰ্মা, ভাইকন মুণ্ডা, অমল বসুমতাৰী, পুতুল বৰুৱা, দিবাশিষ হাজৰিকাই সকলোলৈ গীতটি উপহাৰ দিলোঁ। ধন্যবাদ। আমাৰ ফালৰ পৰাও ধন্যবাদ। আমাৰ মূৰ্ছনা অনুষ্ঠানলৈ আপোনালোকে গীত অনুৰোধ কৰি থাকিব। ৰামসিং ৰাভা ডাঙৰীয়া, ৰামসিং গাঁৱৰ বিমল বসুমতাৰী ডাঙৰীয়া, আপোনাৰ অনুৰোধৰ গীতটি শুনাবলৈ লৈছোঁ।
2: বাৰিষাৰ কেঁচা বানে আৰু যুগৰ বতৰাই মানুহক কেতিয়াবা ৰোমেণ্টিক কৰি উতলে। তেতিয়া গায়, মোৰ মৰমে মৰম বিচাৰি যায়, মোৰ মৰমে মৰম বিচাৰি যায়।